গীতিকার হসরত জয়পুরী, সঙ্গীতা শঙ্কর জয় কিষণ, গাইছন্তি শিল্পী মোহাম্মদ রফি, চলচ্চিত্র আরজু।

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: বিশ্বকে কেন শোনা গিয়া
0: মুই ভাল আছে, আপনকর পরিচয় টিকে দউন।
1: মোর না গিয়া উপেন্দ্র সোনা,
0: হ্যাঁ কানে করছন?
1: মুই চাষ কাম করছি গিয়া, চাষী লোক গিয়া,
0: কেন গাঁ র
1: আখি ফুটা আগিয়া
0: কি দেলা ই না আপনকর গান না?
1: আগিয়া আগো এটা গান নে থাকে গিয়া, এটা ইন তার মানে লোক তার মানে সে বুকা টাইম কিনে গিয়া, যেটা আমার ওজা মানে কয়সন আগ মানে পরে আগে ফুটে নকরি তাকর যে থিলা কিনি সোনা রূপা,
0: হ্যাঁ
1: সেটা পরে আগে নেই জন
0: চুরি ডকাইতি হতলা বেশি।
1: হ্যাঁ আজ্ঞা, হ্যাঁ আজ্ঞা,
0: কেন আড়ে গেছি আপনার গাঁটা?
1: এটা আজ্ঞা আমার হচ্ছে বরগড় জেলা আজ্ঞা, এটা প্যাটন ব্লক
0: ডালুয়া ধান করে
1: আমটা পুরো ডালুয়া অঞ্চল আজ্ঞা। এটা
0: কেতে বাহাল্লা প্যাকেট?
1: গোটে গোটে একর রে আজ্ঞা বাহুছে, মানে 70-80 প্যাকেট বাহুছে আজ্ঞা।
0: আপনার কেতে একর জমি রে করে দিলে চাষ?
1: মু আজ্ঞা করছি আজ্ঞা 16 একর।
0: এই চাষ কাম বাহারে আর কিছু করছেন ভাই?
1: চাষ কাম বাহারে আজ্ঞা গ্যা দিপট বি অছন, টিকে পরিপূরা বি করছু,
0: ক্ষীর দৌছন?
1: হ্যাঁ আজ্ঞা গোটে দৌছি।
0: বিক্রি করছেন কি ঘর লাই খালি?
1: আমার গাঁ সোসাইটি বসে আজ্ঞা, সোসাইটি খাওয়া গোটে গোটে গায়ের আল্ডার বসে খাওয়া করবে আজ্ঞা, কেতে খাইবে
0: ঘরে কেতে খাইবে?
1: হ্যাঁ
0: ইচ্ছে না খিরসা নেই বনন ভাই,
1: যে এটা লিটে দিন হলে হয়ে যাচ্ছে আজ্ঞা,
0: ঘরে কি কি অছন?
1: যদি 10-12 বেলা এটা কাঁ করবে
0: ঘরে কি কি অছন?
1: করে বহুত লোক আজ্ঞা, আমার 4টা হয়ে আজ্ঞা,
0: গুটে না মিশি কি আছেন
1: আজ্ঞা?
0: আচ্ছা আমার কার্যক্রম
1: যে ভাই মানে কাম করছেন আজ্ঞা, নকুচার কথা মানে ন্যায় ব্যবহার করে,
0: হ্যাঁ হ্যাঁ
1: বাকি আমি দুইজন চাষ করছো বলে অছু করে।
0: কেন গীত শুনবে আজি আজ্ঞা?
1: আজি শুনমা গীত আজ্ঞা, গীতটা হলা পানি রে পানি তেরা রঙ কেসা, হে গীত শুনমা আজ্ঞা।
0: মুকেশ গাইজন নাই?
1: মুকেশ গাইজন, এটা হচ্ছে ফিল্ম নাম হচ্ছে আজ্ঞা সোর,
0: মনোজ কুমার সিনেমা,
1: মনোজ কুমার হিরো আজ্ঞা তার অভিনয়টা করছেন।
0: ঠিক আছে আজ্ঞা, শুনুন আপনার পছন্দর গীত।

0: রবীন্দ্র নারায়ণ মিশ্র, প্রযোজনা মনোজ কুমার পূজারী। আকাশবাণী বলাঙ্গীর এবে প্রচার করুছু গৃহলক্ষ্মী, কিন্তু তা পূর্বরু বিজ্ঞাপন।
1: সাবিত্রী, মো অফিস যাচ্ছি।
2: নিয়া, এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
1: বাপরে, এত টাকা?
2: মু তো কহুছি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
2: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
4: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
2: চিন্তা নাহি মানে?
4: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যিব।
2: সত্যরে?
4: খালি সেতিকি নুহ অপা, সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
2: আম রাজ্য বাবুঙ্কর যেতে বেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চালিথিব।
5: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
2: ইলেকট্রি বিল কেতে আসুছে জানিছো?
5: দেখ মা, ঘরে সোলার লগাই দিলে চিন্তা যাব।
2: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হয়ে যাব।
5: জানি না কি সরকার পরে এথিপে সাবসিডি দেউছন্তি।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।

শ্রোতা বন্ধু, অংশুঘাত প্রতি সতর্ক রুহন্তু। এহার লক্ষণ গুড়িক হেলা প্রবল ঝাল বোহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টাণি হেবা, চর্ম শুষ্ক লাল ও উত্তপ্ত হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা। সতর্ক রহিবা নিহাতি জরুরি। দিন 11টার 3টা 4টা পর্যন্ত খরা তাতি অধিক থাকে, এই সময় মধ্যে বাহারক যাতু না। জরুরি কাম থিলে বাহারক যা পূর্ব যথেষ্ট পা পিঁতু এবং সাথে পা যাতু। ধলা রঙর ঢিলা পোশাক, ছতা ও জোতা ব্যবহার করতু। মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু। খরারে কঠিন পরিশ্রম করতু না, অধিক দূর চালন্তু না, কোণী প্রকার মাদক দ্রব্য সেবন করতু না। সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু। এথর প্রচার করুছু ওড়িয়া ভক্তি গীত। কণ্ঠশিল্পী ভিকারী বড়, সঙ্গীত সরোজ নন্দ। প্রথমে গীত লিখিছেন অলেখ বিশ্বাল।

0: যুবশক্তি প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।
1: নমস্কার, আজির যুবশক্তি কার্যক্রমকু স্বাগত আপনকু। শ্রোতা বন্ধু, আজির যুববর্গ দেশর বিকাশ পথরে যথেষ্ট ভূমিকা গ্রহণ করুছন।

0: দাদা জোহার।
1: জোহার ভাই, জোহার জোহার।
0: আসো আসো বসো দাদা।
1: আইলি ভাই, খরা তোরা দেখু জগিনি হো। ইন্দ্রি মল্লিকে বলো তো, ক্ষেত খুদা ইয়াড় সেয়াড় চারিআড়ু হেগে আলা হইলকে ঝাল নাল হেগে যিবাগে হউছে হো লোকেশ ভাই।
0: পুরে দাদা, বাকি দেখি করি খরাকে বাহার
1: হয়ে
0: খরাকে নাই তর্কিলে জানলো কিনে মান অসুবিধা দাদা।
1: যে শুনো তো, সে যাহা বি হো আমি চাষি লোক কিনে, চাষ বুতা নি কলে গোড়কে নাই চলালে ঠুঁড়ি চলবা কেনতা গিরি।
0: সেটা তো বহুত বঢ়িয়া কথা কহল দাদা।
1: হ্যাঁ,
0: বাকি আমার চাষি ভাই মানুষ কহমা যে যেতেলকে টান খরা হচ্ছে, টান খরারে টিকে বেশি পরিশ্রম নাই করু, টিকে ঘরে আমি সে সময়াকে নিজকে রখমা।
1: হয়,
0: তারপরে যদি অতি জরুরি কাম যদি অছে বলে বাহারকে যদি বাহারুছু, প্যান বোতল হেলা, ছতা হেলা, তারপরে খাই করি বাহারিবারটা, এই সব কথাকে আমি টিকে ধ্যান দেবাকে পড়বা।
1: নিহাতি নিহাতি হিসাবে যে শুনো তো,
0: এ
1: আজির বৈঠকি আমার চাষি ভাই বহন মানে অনেক থিবে, ইহাদে খরাটিয়া চাষ বাবদকে নেইকি কিছু জানবার লাগি।
0: দাদা দেখো তো, যেন হিসাবে মাখন চাষ আমার চাষি ভাই মানে করছন, দেখলে গহকি লাগছে।
1: কিন্দ্রি আলে মনটা পুরি যাসি বলো।
0: ওই বলে সে মাখন চাষর যতন কেনতা করি নেবে,
1: হ্যাঁ
0: সে বিষয়ে টিকে কথা হেতা কেন বলছে?
1: কার সঙ্গে হেমা?
0: এটা দাদা মুই আমার আজ্ঞাকর না হলা যশোবন্ত সাহু, অবসর প্রাপ্ত ব্লক কৃষি অধিকারী খপ্রাখুল, আজ্ঞাকর সঙ্গে মুই কথা হুছে, তোমে বসিকরি শুনো।
1: মুই শুনুছে তোমার পাখে বসিকরি, তারপরে ফের কথা হেমা।
0: হ্যাঁ
2: আজ্ঞা জোহার।
3: জোহার আজ্ঞা। জোহার,
2: আউ কেন্দা কেন্দা আছেন সাহু? আজ্ঞা
3: হ্যাঁ ভাল আছেন, আপনি যে কেন্দা আছেন?
2: আমি বি ভাল আছি আজ্ঞা। এটা তো বৈঠকি কে আসলে গা আপনার কথা মনে পড়ছে আর সাহু। আজ্ঞা দেখুন, আমার বহুতে চাষী ভাই ইহাদে খরাটিয়া চাষ ভিতরে মাখন চাষ বি করিছন
3: আজ্ঞা,
2: তো এটার যতন পাতন টিকে কেন্দা করি নেই হেবা টিকে কুহন্তু আজ্ঞা।
3: দেখুন ইহাদে আমার অক্ষয় তৃতীয়া যেটা হয়েগলান
2: আজ্ঞা,
3: প্রকৃত চারে মাখন ঝুলের কাঁকের যদি যোগাবে চাষী ভাই মানে
2: আজ্ঞা,
3: বলে ভাল দুই পয়সা পাইবে। সে ভিতরে মাখন গোটে বঢ়িয়া আমদানি দেশি
2: আজ্ঞা,
3: চাষী দুই পয়সা পাইছন, সেটার উপরে টিকে যদি ভাল করে ধ্যান দেওয়া তার যতন পাতন উপরে
2: আজ্ঞা,
3: বলে চাষী লাভবান হবে
2: আজ্ঞা।
3: পহলা কাম হেলা যে যেখানে আমি মাখন চাষ করমা সে মাটিকে দুই তিন কাস আমার ট্রাক্টর রে হো কি পাওয়ার টিলার রে হো জুতি দেওয়া
2: আজ্ঞা,
3: জুতি সারা পরে তাকে সমান করে দেওয়া, সমান করি করি চার চার ফুট, তার মানে দাড়ি কে দাড়ি চার ফুট আর হুলা কে হুলা, যে মন্দা নি মনামা
2: আজ্ঞা,
3: সেটা বি চার ফুট রকমা। আর প্রত্যেক মন্দারে খত সঙ্গে
2: আজ্ঞা
3: একর পিছা পনেরো কেজি যবক্ষার যান, পনেরো কেজি পটাস আর পনেরো কেজি ফসফরস
2: আজ্ঞা,
3: খত সঙ্গে মিশাই করি
2: আজ্ঞা
3: পানি করি
2: আজ্ঞা,
3: আর তার সঙ্গে ক্লোরো পাইফস গুণ্ড সেটা একরকে দশ কেজি মিশাই দিয়ে প্রত্যেক মন্দারে দিয়ে দেওয়া, আর মন্দাকে উঁচা উঁচা করে দেওয়া
2: আজ্ঞা,
3: ছ আট ইঞ্চ উঁচা করে দেওয়া
2: আজ্ঞা। আজ্ঞা
3: উঁচা করে দেলে কেন হবা? দেখুন আমার বর্ষা সিজন পলে উঠছে, অত্যধিক বর্ষা হলে পানিটা আমার বুনতলে রয়েকরি গড়গড়ি যা
2: আজ্ঞা
3: আজ্ঞা, আর প্রত্যেক মন্দারে
2: আজ্ঞা
3: চার চারটা মজি আমি তুমা
2: আজ্ঞা আজ্ঞা,
3: আর সেটা এগিয়ে তলে তাকে তুমা
2: আজ্ঞা আজ্ঞা,
3: এগিয়ে অধিকা নি করু কিংবা কম নি করু।
2: মন্দা কেতেটা মঞ্জি দামা আজ্ঞা?
3: চারটা মঞ্জি দামা।
2: হ্যাঁ
3: চার চারটা মঞ্জি দামা, আর মঞ্জি দেবার পূর্ব তাকে টিকে বিশোধন করে দামা মঞ্জিকে
2: আজ্ঞা,
3: সে বিশোধন বাবিষ্টিন দ্বারা কমা, এক কেজি মঞ্জিকে মাত্র দুই গ্রাম বাবিষ্টিন দরকার
2: আজ্ঞা,
3: সেটিকে বিশোধন যদি করে দিই তোমা বলে মাখন যেত গজা হবা তার চেরটা সরি নি কেন, যদি অত্যধিক টিকে প্যান হয়ে গেলে বি পানি দ্বারা চেরটা সরি যাইছি সেটা সরি নি পারে যদি বাবিষ্টিন দ্বারা বিশোধন করি
2: আজ্ঞা।
3: বাবিষ্টিন বদলা ট্রাইকোডারমা ভিরিডে বি গোটে আমার পিম্পি নাশক আছে, সেটা হচ্ছে জৈবিক পিম্পি নাশক
2: আজ্ঞা,
3: সেটা যদি পোকামা তাহলে কেজি প্রতি কেজি মঞ্জিরে চার গ্রাম লাগবে। বাবিষ্টিন কিংবা ট্রাইকোডারমা ভিরিডে যদি বিশোধন করে দিতে মঞ্জি যোগামা বলে আমার যেন গছ হবা তার চেরটা দিয়ে সরে না আজ্ঞা, এটা হল পয়লা কাম।
2: এই যে চারটা মঞ্জি দামা আজ্ঞা, চারি গছটা রকমা মন্দারে নাকি?
3: চারি গছটা রকমা।

0: পদার্থ সুলভ অটে, যেটা কি ধর্ম অর্থ কাম মোক্ষ বলুছ আজ্ঞা,
1: সবু পূর্ণ হেসি,
0: সবু পূর্ণ হেসি। আদি যে নারী বি গোভক্তি করছে সে দুইটা কুল তার মানে উদ্ধার করে দেশি আজ্ঞা, যেটা কি তার পিতার কুল আর স্বামীর কুল কে
1: আজ্ঞা। আজ্ঞা, বহুত বঢ়িয়া কুয়া লাগে, বহুত খোঁজি নড়ি করে আপনার নম্বর পাইলু, আপনার যোগাযোগ কলু, আপনার গায়ে দামর সঙ্গে নিজকে সমর্পিত করে দিয়েছেন, তাঁর সেবা করিকি জীবনর মূল্যটা বুঝিছন, সমাজের কল্যাণ লাগি চিন্তা আপনার সবুবেলে অছে, আপনার আকাশবাণী বলাঙ্গীর তরফর বহুত বহুত ধন্যবাদ, জোহার।
2: দেখ তো আজ্ঞা, তো পুরা গো সেবারে নিজকে পুরা বুঝল কিনে হজাই দিয়েছন দাদা,
1: যেন মানে মন ধ্যানকে একদম রচাই দেশন নি গা ভাই, যেন কেনসি কাম থিবি হো সে সফল একা হেসি, আর তার মন ধ্যান সফল যেতবেলে হবা দিহে প্যান বি সুন্দর হিসাবে বিতসি, আর মনকে বি গুটে খুশি লাগসি, আনন্দ হেসি, যেনটা কি ভাইটা পাই পারিছ।
2: জি কাঁ বলতুন কি
1: হয়ে
2: পদে অধে হলেন আজ্ঞা, শুনতা কেন বলছে,
1: শুনো এই প্রকার গীতটে আজকা।

0: দাদা বনে লাগলা হো
1: হয়ে যে কাণাকে মতে টিকে উর্ঘা লাগি বসলান
0: ইয়াড়ে ঘুড়ঘুড়া লাভগির বি করুছে কি নি
1: হয়ে হয়ে হয়ে
0: যৌ ভিজি ভুজা জিমা পলামা যৌ ন যৌ
1: জিমা দাদা
0: যৌ
1: জোহার দাদা
0: জোহার ভাই জোহার